হয়ে তাহংনে তাহলেন দিনগক ইংলাহারাব ওয়ানে ইকানে তিনগক তিগক নামে উহি আদকুয়ন সেতি গজল তনে তিনক করজিন হানাঙিন চু নুন ইতুম সুমকাম ওয়ানে ইকা ইরানে তিনগক তিকক নিয়ে কে আর এন্ড্রু।

0: आपने आनंद लिया तमिल कार्यक्रम का। ये आकाशवाणी का श्री विजयपुरम केंद्र है। समय शाम के 5:30। सुनते हैं बंगला कार्यक्रम।
1: आकाशवाणी श्री विजयपुरम केंद्र থেকে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 438.6 মিটার অর্থাৎ 684 কিলো হার্জ থেকে। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানে আজ রয়েছে একটি সাক্ষাৎকার। তার আগে নেতাজি সুভাষচন্দ্র বোসের এই উক্তিটি, অন্যায়ের বিরুদ্ধে আপোষ করার চেয়ে মৃত্যুকে বরণ করা শ্রেয়। নেতাজি সুভাষচন্দ্র বোসের এই উক্তি দিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, এবারে বলি জাতীয় পুষ্টি সপ্তাহ নিয়ে।

চর্চার কথা। জাতীয় পুষ্টি সপ্তাহ মানুষের মধ্যে সুষম খাদ্য ও সঠিক পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। প্রতি বছর এই সপ্তাহে পুষ্টির প্রয়োজনীয়তা, পুষ্টির ক্ষতিকর প্রভাব এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সম্পর্কে মানুষকে সচেতন করা হয়। সুস্থ ও কর্মক্ষম জীবনযাপনের জন্য পুষ্টিকর খাবার গ্রহণ অত্যন্ত আবশ্যক। আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় শর্করা, প্রোটিন, চর্বি, ভিটামিন, খনিজ লবণ ও আঁশের সঠিক ভারসাম্য থাকা দরকার। শাকসবজি, ফল, জল, দুধ, ডিম, মাছ, শস্য ও অন্যান্য স্বাস্থ্যকর খাবার নিয়মিত খাওয়া উচিত। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য পর্যাপ্ত পুষ্টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। গর্ভবতী মা ও বয়স্ক ব্যক্তিদের ও পুষ্টিকর খাবারের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে স্কুল, কলেজ, হাসপাতাল ও বিভিন্ন প্রতিষ্ঠানে আলোচনা সভা, স্বাস্থ্য পরীক্ষা, পোস্টার প্রদর্শনী ও সচেতনতামূলক প্রচার কর্মসূচির আয়োজন করা হয়। এইসব কার্যক্রমের মাধ্যমে অপুষ্টি প্রতিরোধ এবং স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তোলার চেষ্টা করা হয়। পুষ্টি শুধু রোগমুক্ত থাকার জন্য নয়, একটি শক্তিশালী ও সুস্থ জাতি গঠনের জন্যও অপরিহার্য। তাই জাতীয় পুষ্টি সপ্তাহে বার্তা আমাদের সবার জীবনে বাস্তবায়ন করা উচিত। শ্রোতা বন্ধুরা, এবারে বলি ওয়ার্ল্ড কোকোনাট ডে বা বিশ্ব নারকেল দিবস নিয়ে দু চার কথা। বিশ্ব নারকেল দিবস প্রতি বছর 2রা সেপ্টেম্বর অর্থাৎ আজকের এই দিনে বিশ্বজুড়ে পালিত হয়। নারকেলের গুরুত্ব, উপকারিতা এবং অর্থনৈতিক সম্ভাবনা সম্পর্কে মানুষকে সচেতন করাই এই দিবসের প্রধান উদ্দেশ্য। নারকেলকে অনেক সময় জীবনের গাছ বলা হয়, কারণ এর প্রায় প্রতিটি অংশই মানুষের বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। নারকেল একটি অত্যন্ত উপকারী ও পুষ্টিকর ফল। নারকেলের জল শরীরকে সতেজ রাখতে সাহায্য করে এবং এতে বিভিন্ন খনিজ উপাদান রয়েছে। নারকেলের শাঁস ও দুধ রান্নায় ব্যবহৃত হয়। নারকেল থেকে তেল তৈরি করা হয়, যা খাদ্য, প্রসাধনী ও বিভিন্ন শিল্পে ব্যবহার করা হয়। এছাড়া নারকেলের ছোবরা বা খোলস দিয়ে দড়ি, মাদুর, ঝুড়ি, হস্তশিল্প সহ নানান সামগ্রী তৈরি করা যায়। নারকেল চাষ বহু কৃষকের জীবিকার গুরুত্বপূর্ণ উৎস। বিশেষ করে উপকূলবর্তীয় অঞ্চলে নারকেল গাছ কৃষি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নারকেল শিল্প কর্মসংস্থান সৃষ্টি করার পাশাপাশি দেশের অর্থনীতিতে ও অবদান রাখে। বিশ্ব নারকেল দিবস আমাদের নারকেলের বহুমুখী ব্যবহার ও পরিবেশগত গুরুত্ব সম্পর্কে সচেতন করা, এই দিবসে নারকেল চাষে উৎসাহ দেওয়া, কৃষকদের সহায়তা করা এবং নারকেল ভিত্তিক শিল্পের উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হয়। তাই আমাদের উচিত নারকেল গাছ সংরক্ষণ করা এবং এর যথাযথ ব্যবহার নিশ্চিত করা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন একটি ঘোষণা। আপনার দ্বীপ, আপনার গল্প, আপনার গর্ব। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটারদের প্রতি আহ্বান, আপনার কাছে কি এমন কোনো গল্প আছে যা বিশ্বের মানুষের কাছে আপনার দ্বীপের জাদু, সৌন্দর্য এবং অন্যান্য পরিচয় তুলে ধরতে পারে? তাহলে এটাই আপনার সুযোগ। তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং প্রসার ভারতীর উদ্যোগে আয়োজিত জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ এর অংশ নিয়ে আপনার প্রতিভাকে সবার সামনে তুলে ধরুন। আপনার ক্যামেরার চোখে ধারণ করুন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সেরা মুহূর্তগুলো, তুলে ধরুন এখানকার সংস্কৃতি, ঐতিহ্য, পর্যটন, লোকপ্রথা বা পরম্পরা, স্থানীয় গল্প এবং অনন্য পরিচয়। আপনাকে যা করতে হবে তা হল 1-3 মিনিটের একটি ভিডিও তৈরি করে আপনার দ্বীপের গল্প সারা বিশ্বের কাছে পৌঁছে দিন। আর হ্যাঁ, রয়েছে আকর্ষণীয় পুরস্কার। জেলা স্তরে 50,000 টাকা, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল স্তরে 2,00,000 টাকা এবং জাতীয় স্তরে 5,00,000 টাকা। তাহলে আর দেরি কেন, ওয়েবস অ্যাপ এ রেজিস্টার করুন। মাই ওয়েবস এ যান, সংশ্লিষ্ট প্রোগ্রামটি নির্বাচন করে আপনার ভিডিও জমা দিন। ভিডিও জমা দেওয়ার সময়সীমা 30শে সেপ্টেম্বরের মধ্যে। তাই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল সৃজনশীল নির্মাতারা ক্যামেরা হাতে তুলে নিন, আপনার প্রতিভা তুলে ধরুন এবং আপনার গল্পকে উজ্জ্বল করে তুলুন। জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ।

0: আপনার জেলা, আপনার গল্প, ভারতের মঞ্চ, আপনার দ্বীপ, আপনার গল্প, আমাদের গর্ব। আজই অংশগ্রহণ করুন আর আপনার সৃষ্টির মাধ্যমে অনুপ্রাণিত করুন লক্ষ লক্ষ মানুষকে।
1: India's greatest treasures are not just its monuments, they are its people, culture and untold stories. The Ministry of Information and Broadcasting through Prasar Bharati proudly presents Gems of India, a national initiative inviting creators to showcase the unique identity of their districts. Whether it's culture, heritage, tourism, festivals, cuisine, handicrafts, local heroes or hidden destinations, your story matters. Create a 1-to-3-minute video, reel, documentary, podcast or vlog and upload it on the MyWaves platform. Entries will be judged on authenticity, creativity, storytelling, technical quality and community impact. Exciting prizes await. 50,000 rupees at the district level, 2 lakh rupees at the UT level and 5 lakh rupees at the national level. Celebrate your roots. Inspire the nation. Gems of India, because every district has a story worth telling.
0: শ্রোতা বন্ধুরা, এবারে আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অনেক স্থানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার খবর শেষ হল, এখন জলযান যাত্রার খবরাখবর। এমভিএস স্ট্রেট আইল্যান্ড আগামীকাল সকাল 6টায় শ্রীবিজয়পুরম থেকে ভায়া স্বরাজদ্বীপ ও লং আইল্যান্ড হয়ে রঙ্গতের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ওই দিনই দুপুর 12টায় রঙ্গত থেকে ওই একই পথে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি কামোটা আগামীকাল সকাল 6:15 শ্রীবিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সকাল 8:30 শহীদ দ্বীপ থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি বাম্বুকা আগামীকাল সকাল 6:15 শ্রীবিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সকাল 8:45 স্বরাজদ্বীপ থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি সেন্টিনেল আগামীকাল সকাল 8:00 শ্রীবিজয়পুরম থেকে লিটল আন্দামানের উদ্দেশ্যে যাত্রা করবে এবং পরের দিন রাত 8:00 লিটল আন্দামান থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি বারাটাং আগামীকাল সন্ধে 5:00 শ্রীবিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং পরের দিন সকাল 5:30 স্বরাজদ্বীপ থেকে শহীদ দ্বীপ হয়ে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। জলযান যাত্রার খবরাখবর শেষ হল। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানে এবারে রয়েছে একটি সাক্ষাৎকার। স্টুডিওতে আমার সঙ্গে রয়েছেন ডাক্তার সুপ্রিয়া আরঙ্গি, মেডিকেল অফিসার আয়ুষের। নমস্কার ডাক্তারবাবু।
2: নমস্কার।
0: প্রথমে জানতে চাইব, আজকের সাক্ষাৎকার যে বিষয়ে আমরা নেব তা হলো ন্যাশনাল আই ডোনেশন ফোর্টনাইট, অর্থাৎ জাতীয় নেত্রদান পক্ষ নিয়ে। তো আমার প্রথম প্রশ্ন, জাতীয় নেত্রদান পক্ষ পালনের প্রাথমিক উদ্দেশ্য কি এবং এই বিশেষ তারিখগুলো কেন বেছে নেওয়া হয়েছে?
2: ভারতে ন্যাশনাল আই ডোনেশন ফোর্টনাইট সাধারণত 25 আগস্ট থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত পালন করা হয়। এর উদ্দেশ্য হল কর্নিয়াল ব্লাইন্ডনেস প্রিভেন্ট করা আর অ্যাওয়ারনেস করা, আর যত বেশি হতে পারে অত কর্নিয়াল ডোনরকে বাড়ানো, উৎসাহিত করা, জেনারেল পাবলিকের মাঝখানে অ্যাওয়ারনেস। আর এই 15 দিনটা সরকারের দিক থেকে নির্ধারিত হয়েছে, এটা কোনো হিস্টোরিক্যাল ডেট থেকে এটার কোনো লিঙ্ক নেই। আর এটা হচ্ছে প্রথমবার আমাদের ইন্ডিয়াতে 1985 থেকে এটা পালন করা হচ্ছে,
0: মানে একটা জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য
2: একটা অ্যাওয়ারনেস।
0: এবার দ্বিতীয় প্রশ্ন হলো, নেত্রদান কি প্রতিটি অন্ধ ব্যক্তিকে দৃষ্টি শক্তি ফিরে পেতে সাহায্য করতে পারে?
2: নেত্রদান যেটা আপনি বলছেন, অ্যাকচুয়ালি না, দেখা যায় তো প্রতিটা মানে ব্লাইন্ডনেস এর অনেকগুলি কারণ থাকে, তো নেত্রদান থেকে ওটা ওইসব কারণটাকে মোছানো যায় না। যেরকম অপটিক্যাল নার্ভ টাকে যে প্রবলেম আছে, অপটিক্যাল নার্ভ যে নার্ভ সাপ্লাই দেয় আপনার চোখকে, ওই নার্ভে কিছু প্রবলেম হয়ে গেলে, বা রেটিনা মানে একটা চোখের পর্দা আছে আমাদের চোখের পিছনে, ওরতে ইমেজ যদি ঠিক করে না হয় বা রেটিনাতে যদি প্রবলেম আসে, তাহলে ওই কারণের জন্য আমরা নেত্রদান থেকে ওটাকে সলভ করতে পারি না।

0: নেত্রদানকে মানে ডোনেশনটা, এটা খালি কর্নিয়াল এফেক্ট, যদি কর্নিয়াতে কিছু অসুবিধা থাকে তাহলেই এটাকে ট্রান্সপ্লান্ট দ্বারা রেক্টিফাই করা যায়।
1: আচ্ছা, তার মানে আপনি বলতে চাইছেন যে সব রকম অসুবিধার মধ্যে থেকে মানে নেত্রদান সম্ভব নয়?
0: সম্ভব না,
1: কিছু কিছু ক্ষেত্রে যেটা নেত্রদানের মাধ্যমে দৃষ্টি শক্তি ফিরে পাওয়া সম্ভব হতে পারে,
0: হ্যাঁ।
1: তাই তো? এখানে পরের প্রশ্ন এটাই আসছে যে কর্নিয়াজনিত অন্ধত্বের সাধারণ কারণগুলি কি কি?
0: হ্যাঁ, ওর আগে আমাদের একটু বুঝতে হবে কি আইয়ের স্ট্রাকচারটা কি,
1: হ্যাঁ,
0: চোখের যে একটা ঢাঁচা আছে। ফার্স্ট, যে আপনি নর্মালি দেখবেন কি, যে এখন আমরা দেখতে পারি, পুরোটা চোখ কিন্তু আমরা দেখতে পারি না, ওটা অনেক সেগমেন্টে ডিভাইডেড আছে।
1: আচ্ছা,
0: তো মেজর এটা জানার জন্য যে ফার্স্ট চোখের যে আউটলেয়ারটা আছে, একটা একটা পাতলা পান্নি মতন আছে, একটা ট্রান্সপারেন্ট লেয়ার আছে,
1: পর্দা
0: হ্যাঁ,
1: পর্দা
0: পর্দার মতন,
1: আছে,
0: ওটাকে কর্নিয়া বলে। ঠিক আছে, ফার্স্ট আপনার আসে চোখে যে কালো ভাগটা দেখা যায়,
1: হুম
0: এই যে
1: হুম
0: সাদা অংশটা দেখা যাচ্ছে না,
1: হুম
0: ওইটার উপরে একটা পাতলা পানি লেয়ার আছে, ওইটাই হচ্ছে আমাদের কর্নিয়া।
1: আচ্ছা,
0: আর চোখের এটা যে কালোটা আছে,
1: মনি,
0: মনিটা যেটা বলছেন, ওইটা হচ্ছে প্রথমে আপনার আইরিস আছে,
1: আচ্ছা,
0: আইরিসের ভিতরে লেন্স আছে, ঠিক
1: ওকে,
0: আছে, মানে পিউপেলটা যেটা একটা গাড্ডার মতন আছে, ওর ভিতরে লেন্স স্ট্যাবলিশ আছে, ওর
1: আচ্ছা
0: পিছনে গিয়ে আপনার রেটনার স্ট্রাকচারটা আছে, মানে পুরো চোখের ঢাঁচাটা একটু ডিফারেন্ট আছে। তো
1: আচ্ছা,
0: ফার্স্ট যেটা একটা পাতলা লেয়ার, যে সাদা পোর্শনটা আপনি দেখতে পাচ্ছেন, এটা আয়নায় স্বাভাবিক আমরা দেখতে
1: দেখতে
0: পারি,
1: পাই,
0: ওর উপরে যে পাতলা লেয়ারটা আছে পানির মতন, ওইটা হচ্ছে কর্নিয়া। আর কারণ হতে গেলে যদি ওই লেয়ারটার মধ্যে, ওই সাদা পোর্শনে যদি কিছু ইঞ্জুরি হয়ে গেল বা কোনো ইনফেকশন, যেটাকে আমরা কেরাটাইটিস বলি, যেরকম ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে, ফাঙ্গাল ইনফেকশন আছে, ভাইরাল ইনফেকশন আছে, বা কর্নিয়াতে কোনো আলসার বা চোট হয়ে গেল, কিছু কেটে গেল, বা কোনো কেমিক্যালস, যারা ল্যাবে ইন্ডাস্ট্রিজে কাজ করে, কোনো কেমিক্যালস এর ফিউমস থেকে ওটা জ্বলে গেল, তো এই সব ক্ষেত্রেতে কি মানে এটা কিছু কিছু কর্নিয়াল ডিজিজেস আছে, মানে কারণ আছে। এর মধ্যে তো কিছুটা আছে যেটাকে আমরা, যেরকম ভিটামিন এ ডেফিসিয়েন্সি, যেটা বেশিরভাগ ছোট বাচ্চাদেরকে, যাদের ভিটামিন এ ঠিক করে দেওয়া হয় না, ডেফিসিয়েন্সি আছে ওদের জন্য। আর বা কিছু কিছু আর একটা কিছু কারণ আছে যেটা কনজেনিটাল, মানে জন্মগত। তো এই সব কিছু প্রবলেমস কর্নিয়া থেকে রিলেটেড থাকে, আর এইগুলি ট্রিটমেন্টই আপনার কর্নিয়াল ট্রান্সপ্লান্ট থেকে হয়।
1: খুব ভালো বলেছে এটা। আমি পরের প্রশ্নে চলে যাই। এবারে বলবো যে চোখের ঠিক কোন অংশটি মূলত প্রতিস্থাপনের জন্য ব্যবহৃত হয়?
0: হ্যাঁ, অ্যাকচুয়ালি পাবলিক হয়তো এটা বোঝে কি পুরো চোখটাকে উঠে ডোনেট করা হয়,
1: হ্যাঁ
0: এটা
1: হ্যাঁ
0: কিন্তু
1: হ্যাঁ
0: ভুল ধারণা। পুরো চোখটা আমরা যেটা দেখছি, এটা 1/3 পোর্শন, বাকি 1/3 হিসা ভিতরে আছে। তো পুরো চোখটাকে ডোনেট করা হয় না, জাস্ট ওই কর্নিয়ার যে সাদা আপনি বলছি, একটা পাতলা লেয়ার আছে, ওই লেয়ারটাকেই বের করে ওটাকেই ডোনেট করা হয়।
1: আচ্ছা, তার মানে কর্নিয়াটুকুই
0: কর্নিয়াটুকুই ডোনেট
1: ডোনেট
0: করা
1: করা
0: হয়,
1: হয়।
0: এজন্য এটাকে বলা হয়েছে কর্নিয়াল ডোনেশন
1: ও,
0: আর কর্নিয়াল
1: বুঝতে পেরেছি।
0: ব্লাইন্ডনেস। হ্যাঁ,
1: এবার পরের প্রশ্ন হচ্ছে, চক্ষুদান বা নেত্রদান সম্পর্কে জনসাধারণের মধ্যে প্রচলিত ভুল ধারণা বা সাংস্কৃতিক বাধাগুলো কি কি?
0: হ্যাঁ জি, এখন আমি আপনাকে বললাম কি, অনেক পাবলিক বোঝে কি পুরো চোখটা উঠিয়ে দিয়ে দেবে, তো মুখটা খারাপ হয়ে যাবে, মরার পরে একদম মানে ইয়ে লাগবে দেখতে। তো এর জন্য এটা একটা মেথ, পুরো চোখটা উঠিয়ে দেয় না, খালি কর্নিয়াটা, খালি পাতলা একটা লেয়ারটা ট্রান্সপ্লান্ট হয়। আরও কিছু কিছু জাতি আছে বা কিছু রিলিজিয়ান আছে যারা ভাবে কি কাটাচিরা মরার পরে, কাটাচিরা শরীরে করা ঠিক না, তো এটাও একটা মেথ, এরকম কিছুই নেই কোনো রিলিজিয়নে। এটা যখন আপনি যদি কাউর ভালো করতে যাচ্ছেন, তো ওর মধ্যে কোনো রীতি রিওয়াজ কখনো মানা করে না, তাও আপনার মরার পরে, মানে আপনার দুনিয়া থেকে যাওয়ার পরে যদি আপনি কাউকে ভালো করে যেতে পারছেন, কাউকে দৃষ্টি দিয়ে মানে একটা দান করে যেতে পারছেন, তো ওর থেকে বড়
1: মহাদান যেটা
0: মহাদান
1: বলে
0: কিছু নেই। তো
1: হতে
0: এটা
1: পারে
0: একটা
1: না।
0: ভুল ধারণা, কোনো রিলিজিয়ন এসব মানা করে না। আরেকটা আছে কি, অনেকজন বলে কি, হ্যাঁ, এইবার তুমি যদি চোখ দান করে দাও, তাহলে ফিউচারে তুমি যখন আবার পুনর্জন্ম নেবেন, যেটা
1: পুনর্জন্ম,
0: কেউ দেখেননি এখন অবধি,
1: রাইট,
0: তো ওই যখন যদি ওই জন্মটা হয়, তখন তুমি অন্ধ জন্ম নেবে। তো এই জিনিসগুলি, এই যে কিছু কিছু রিলিজিয়ন মিথগুলি
1: সব ভুল
0: আছে,
1: ধারণা
0: হ্যাঁ,
1: বলেছে
0: এইসব
1: তো।
0: একটা ভুল ধারণা। এর মধ্যে আরেকটা অ্যাড করব, অনেক পাবলিক এটা ভাবে কি আমার ডায়াবেটিস আছে, আমার সুগার আছে, তো আমি নেত্রদান করতে পারবো না, এটাও কিন্তু ভুল ধারণা। তো পাবলিকরা আছে যে ডায়াবেটিক পেশেন্ট বা হাইপারটেনসিভ পেশেন্ট, এরাও নেত্রদান করতে পারে।
1: বাহ, খুব সুন্দর বলেছেন। এবার জানতে চাইবো যে একজন চক্ষুদাতা কি একাধিক ব্যক্তিকে সাহায্য করতে পারেন?
0: হ্যাঁ নিশ্চয়ই, এখন
1: কিভাবে?
0: যেরকম আমাদের দুটো চোখ,
1: আচ্ছা,
0: ঠিক আছে, তো আমার একটা চোখের কর্নিয়া একটা ব্লাইন্ড পার্সনকে দেওয়া হবে, আর একটা চোখের কর্নিয়া আর একটা ব্লাইন্ড, মানে আমি অ্যাটলিস্ট দুটো মানুষকে তো দেখাতেই পারবো আমার যাওয়ার পরে,
1: তাদেরও এক একটা চোখ
0: এক
1: দিয়ে
0: একটা,
1: তারা দেখতে
0: হ্যাঁ,
1: পাবে
0: দেখতে
1: পৃথিবীতে।
0: পারবে। হ্যাঁ, তো এর জন্য
1: আচ্ছা
0: অ্যাটলিস্ট
1: আচ্ছা,
0: আমি যদিও মানে আমি যদি দান করি বা আমি দান করলে, আমার থেকে দুটো লোক আরো দেখতে পারবে।
1: বাহ, মানে এটা আগে থেকেই তাহলে ওইভাবে বলে যেতে হবে যে আমি দুজনকে
0: আমি
1: আমার
0: দুইজন,
1: চক্ষু দান করতে
0: হ্যাঁ,
1: চাইছি।
0: ওটা অ্যাকচুয়ালি নিয়মটাই ওটা কি আপনি একজনকেই মানে দিতে পারবেন, মানে ওটা
1: আচ্ছা
0: অ্যাকচুয়ালি আমাদের কমিটি আছে বা যে মানে স্পেশালিস্ট আছে, ওটা ওরকমই ডিজাইন করা।
1: আচ্ছা, এবারে বলবো যে দুর্বল দৃষ্টিশক্তি বা চশমা পরা ব্যক্তি কি চক্ষুদান করতে পারেন?

0: হ্যাঁ নিশ্চয়ই, যাদের মানে এখন যেটা আসছে যাদের চশমা পড়ে ওদের অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে রেটিনাতে। কর্নিয়াটা আমাদের যেটা হচ্ছে যে ট্রান্সপারেন্ট হচ্ছে, ওর কাজ হচ্ছে কি যেই ফটোজ দেখছি আমরা, যে লাইট দেখছি আমরা, ওই লাইটটাকে রেটিনাতে পিছনে রেটিনাতে ট্রান্সফার করা। মানে ওতে কি হবে, ওটা ওই লাইটটা পার করবে কর্নিয়া থ্রু, রেটিনাতে ইমেজ হবে, মানে ইমেজ তৈরি হবে, ওইটা আমরা দেখতে পারবো। তো এই এখানে তো কর্নিয়াতে যদি প্রবলেম থাকে তাহলেই মানে ওইটাকে রেকটিফাই করা যায়, কিন্তু যে চশমা পড়ছে যারা ওদের কর্নিয়াতে কোনো প্রবলেম হচ্ছে না, ওদের প্রবলেম হচ্ছে রেটিনাতে, রেটিনাতে ডিসফিগারমেন্ট হয়ে যাওয়ার জন্য ওখানে ইমেজটা তৈরি হচ্ছে না। যখন ইমেজ তৈরি হতে অসুবিধা হয় তখন গিয়ে ওর স্পেক্স থেকে ওটাকে একটা কারেক্ট ফোকাসে এনে তখন ওটাকে রেকটিফাই করা হয়। তো এর জন্য যারা যারা স্পেকটিকলস ওয়্যার করে ওরা নেত্রদান করতে পারে, কারণ ওদের কর্নিয়াতে কোনো প্রবলেম নেই, রেটিনার প্রবলেম আছে যেটাকে রেকটিফাই হয়ে যাচ্ছে।
1: আচ্ছা, খুব ভালো বলেছেন এটা। এবার যাদের চোখে ছানি অপারেশন হয়েছে তারা কি চোখ দান করতে পারেন?
0: হ্যাঁ নিশ্চয়ই, এটা আবার ওখানেই প্রবলেম আছে কি, আমি যেরকম আপনাকে আগে স্ট্রাকচারটা বুঝিয়েছিলাম, কর্নিয়ার পরে যে আইরিসটা আছে, আইরিসের পিছনে পিপলের যে একটা ছেদ, ওখানে ওর পিছনে লেন্সটা আছে, তো ছান্দিতা ক্যাটারাক্টটা যেটা হচ্ছে ওইটা ওই লেন্সটা উপরে একটা পর্দা পড়ে যাওয়া, যার জন্য আমরা কি একটা ব্লারিং দেখি বা ধুন্দলা দেখি। এই জন্য আপনি হয়তো অনেকবার কখনো কারোর মুখ থেকে শুনেছেন আমি কি আমার মানে ছান্দি এখনো পাকেনি, কাঁচা আছে। তো কাঁচার মানে হচ্ছে কি এখন জাস্ট হালকা একটা পর্দা পড়েছে, আর পাকা মানে যখন ওটা একদম পুরো ঢেকে যায়, যখন ওই পর্দাটা পুরো ঢেকে দিয়ে লেন্সটা থেকে, এখন সিম্পল একটা এক্সাম্পল দিয়ে যদি বোঝাই, ফোনের ক্যামেরা যখন আমরা ফটো নিই ক্যামেরার সামনে হালকা কিছু ধুলটুল থাকলে কি ব্লারটা আসছে, কিন্তু ওখানে যদি আপনি ক্যামেরা একটা মোটা পান্নি দিয়ে বা আঙ্গুল দিয়ে যদি ওর লাইটটা স্টপ করে দেন তাহলে দেখেন আপনি ক্যামেরার মধ্যে ব্ল্যাক, একদম কিছু দেখাই যাচ্ছে না। সেম ওরকমই আমাদের চোখে, তো যে লেন্সের যদি সামনে গান্দা থাকে বা পর্দা থাকে ওটাকে ক্যাটারাক্ট বলা হয়, তো ওই মানে ছান্দি বলা হয়। তো ওই ওটার অপারেশনটা হচ্ছে লেন্সটাকে রিমুভ করে আর্টিফিশিয়াল ফেক লেন্স লাগানো। তো এটা আবার কি হচ্ছে, এই যে অপারেশনটা, এখানে কর্নিয়া ড্যামেজ হচ্ছে না আমার, এখানে আমারটা লেন্সটাকে রিপ্লেস করা হচ্ছে। তো এই জন্য যখন কর্নিয়া ইন্ট্যাক্ট আছে, কর্নিয়া ঠিক আছে, তাহলে এই মানুষটাও চক্ষুদান করতে পারে,
1: কর্নিয়া দান করতে
0: পারেন।
1: এবার জানতে চাইব কোন কোন রোগের কারণে মানুষ চোখ দান করতে পারে না।
0: হ্যাঁ, যেরকম এখন বললাম কিছু কিছু প্রবলেম আছে, যেতে যেরকম কর্নিয়া, আমরা এখন কর্নিয়া ট্রান্সপ্লান্ট বলছি, তো যদি কর্নিয়াতে কোনো ইনফেকশন হয়ে যায়, কর্নিয়া লাল হয়ে গেল বা ওতে কোনো চোট লেগে গেল, কেমিক্যালস ওইটা কাজ করলো না, ওটা একটা ওপেক হয়ে গেল, মানে এখন তো ক্লিয়ার আছে, ক্লিয়ার ট্রান্সপ্লান্ট দেখা যাচ্ছে, অনেকবার কি একটা ক্লাউডের মতন একটা ধুন্দা হয়ে যায়, একটা মানে যেরকম পানিটাকে যদি ঘুচি মুচিয়ে দিন তার একরকম, ওরকম যদি ইনফেকশন কিছু হয়ে যায়, ইঞ্জুরি যদি কিছু কর্নিয়াতে কোনো প্রবলেম থাকে তাহলে ওই পেশেন্টটা ট্রান্সফার করতে পারে না। আদারওয়াইজ আপনার কর্নিয়া যদি ঠিক থাকে তাহলে আপনি নেত্রদান করতে পারেন।
1: মানে শারীরিক অন্য কোনো রকম
0: না এরকম কোনো প্রবলেম আসা উচিত না। তাও এটা কি হচ্ছে, যারা স্পেশালিস্টরা আছে ওরা এর উপরে এটা ডিসাইড করে, ওটা যখন মানুষের হয়ে যায় লাস্ট সময় থাকে, তখন যখন ও অলরেডি এটা তো একটা ফাইল সাইন করে যেতে হয় পেপার কি আমি দান করছি, ওর পরে যে স্পেশালিস্টরা আছে ওরা ওটা গিয়ে জাজ করবে, যদি ওটা ইনফেক্টেড ফ্রি থাকে তাহলে ওটা নেওয়া হয়, আদারওয়াইজ ওটা নেওয়া হয় না।
1: এবার যে প্রশ্নটি, তা হলো যদি কেউ চক্ষুদান করতে চান তাকে কি করতে হবে?
0: প্রথম কথা তো আগে ফর্ম্যাট আছে আমাদেরকে, আমাদের এখানে জিপান্ত আছে, আই সেকশন আছে, ওখানে ডোনেশনের ওখানে বললে পরে ওখানে ওরা ফর্ম্যাটটা ফিল করে দেবে। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে চক্ষুদান করতে চান ও নিজের ফ্যামিলি থেকে মানে আগে থেকে বলে রাখবেন, কেন কি অনেকবার কি হয় মানুষে যাওয়ার পরে ফ্যামিলি পার্সন ভুলে যায় বা এগ্রি করে না কি না দেবে না, যাই অসুবিধা ক্রিয়েট করে। তো এর জন্য ফ্যামিলি পার্সনের কনফিডেন্সে নিয়ে ওর পরে এটাকে ইন্টিমেট করা হয়, আর যখন মানুষ থাকে না তখন ওর রিলেটিভ থেকেই কোনো একজন আগে এখানে কন্ট্যাক্ট করতে, হ্যাঁ, আর ওই খবরটা মানে মানে যত তাড়াতাড়ি হওয়া যায়, কারণ এটা 4-6 ঘন্টার মধ্যে এই ট্রান্সপ্লান্টটা যদি করে নেওয়া হয় তাহলে কর্নিয়াটা ভালো থাকে। আদারওয়াইজ আমাদের যেই অক্সিজেন মানে ডেথের পরে যখন অক্সিজেন বডিতে চলাচল বন্ধ হয়ে যায় তখন আমাদের এক একটা অর্গান নিজের কাজ করা বন্ধ করে দেয়, তো যখন ওটা একবার বন্ধ হয়ে যায় বা মরে যায় তখন ওর পরে আবার ওটাকে রিভাইভ করা যায় না, যতক্ষণ ওর মধ্যে শ্বাসটা থাকে, অক্সিজেন প্রাণটা থাকে ততক্ষণের মধ্যেই করে নেওয়া। তো আইটা ওরকমই 4-6 ঘন্টার মধ্যে, ম্যাক্স টু ম্যাক্স 6-8 আওয়ার্স। আর এটারও আছে, যখন ভাবুন কিছু কিছু প্রিভেনশন ফ্যামিলি পার্সনও করে রাখতে পারে, এরকম ঘরে যখন ডেথ হওয়ার পরে চোখ ঘুরি খোলা থাকে না, যেন চোখটাকে বন্ধ রাখা, একটা রুমাল বা কিছু একটা পাতলা ভিজে ভিজে কাপড় একটা নিগড়িয়ে চোখের উপরে দিয়ে রাখা, ঠান্ডা করে রাখা, মাথাটা একটু হালকা উঠিয়ে রাখা, ফ্যান থেকে একটু ফ্যান বন্ধ করে রাখা, যাতে কি ড্রাইনেসটা না আসে কর্নিয়াতে। আর কর্নিয়াটা বের করতে বেশি সময় লাগে না, 15-20 মিনিটই লাগে যখন যে টিমটা স্পেশালিস্ট টিমটা আসার পরে, আর ওটাকে প্রিজার্ভ করে রাখা যায়। আরেকটা আছে কি, এই যে 15-20 মিনিট যে চোখের কর্নিয়াটা বের করবে এতে কি

0: হবে, আপনার ফেসে কোনো ডিসফিগারমেন্ট আসবে না, মানে দেখে লাগবেও না কি কিছু হয়েছে। তো এর জন্য এটা অনেক সিম্পল প্রসেস, খালি ফ্যামিলি মেম্বার একটু যদি সাপোর্ট করে তাহলে অনেক ইজিলি হয়ে যাবে।
1: মানে তাদেরকে একটু সতর্ক থাকতে হবে এই
0: হ্যাঁ
1: বিষয়ে, সময় মতো হাসপাতালে খবরটা
0: হ্যাঁ
1: দিতে হবে,
0: খবরটা দিতে হবে।
1: এবং সেইভাবে আপনি যেমন বললেন যে 4 থেকে 6 ঘন্টার মধ্যে এটা ট্রান্সপ্লান্ট করতে হয়, এবং খুব বেশি যদি হয় তাহলে
0: 6 থেকে 8 ঘন্টা। বাস
1: বা খুব ভালো ইনফরমেশন এটা। এরপরে জানতে চাইবো দৈনিক ওপিডিতে চোখের কি কি সাধারণ সমস্যা দেখতে পাওয়া যায়, এবং এই ধরনের সমস্যাগুলির মোকাবেলায় হোমিওপ্যাথির ভূমিকা কি?
0: আমাদের ডেইলি ওপিডিতে অনেক আছে, যেরকম চোখ লাল হয়ে যাওয়া বা চোখে অনেকজন বলে চুলকানি হচ্ছে, অনেকবার কি হয় যখন ঘুমানোর পরে দেখেন অনেক পেশেন্ট এসে বলে চোখটা চিপকিয়ে গেছে, মানে কাঁচরা জমে যাচ্ছে, ল্যাক্রিমেশন বলে, ওর পরে চোখে ব্যথা হওয়া, কিছু ফরেন বডি মানে মানে কিছু মাছি বা কিছু পিঁপড়ে টিপড়ে কিছু ঢুকে গেল, ইনফেকশন হয়ে গেল, ওটা হয়ে গেল, দেন পাস বের, অনেকবার চোখের এই যে একটু কোনা আছে না, হ্যাঁ একটু সাদা সাদা পাস টাইপের বের হয় ওটা আছে, ওপরে বিন্নি বলে স্টাইল বলে চোখটা ফুলে যায় একটা রকমের, একটা পিম্পলস টাইপের মতন চোখের উপরে বা ভিতরে হয়ে যাওয়া, চোখে আইলিড চোখ ফুলে যাওয়া, হ্যাঁ মানে বলে না চোখের একটা পাতা ফুলে গেছে বা অনেকবার নিচের পাতাগুলি ফুলে গেছে এরকম আছে, দেন অনেকবার আছে কি ব্লারিং ভিশন, হালকা ধুন্দলা দেখা যায়, এটা আছে, কনজাংটিভাইটিস যেটা চোখ লাল হয়ে যাওয়া, এইসবে হোমিওপ্যাথির অনেক ভালো, ইভেন চোখে অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি এইসব আজকাল কমন আছে যেহেতু ডাস্ট অনেক বেশি হয়ে গেছে, দেন এইসব জিনিসে আমাদের হোমিওপ্যাথির অনেক ভালো রোল আছে, যেরকম চোখ ফুলে যাওয়া যেটা বলেছি ওটা অ্যাপিস আছে, মানে সিমটম, আমাদের হোমিওপ্যাথি কি হচ্ছে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট করে, ডিজিজ ডায়াগনোসিস থেকে বেশি সিমটম প্লাস ডিজিজ ডায়াগনোসিস দুটোকে নিয়েই চলে, তো এখানে সিমটমের হিসাব থেকে যে আমি যে কারণগুলি বললাম প্রতিটা সিমটমের হিসাব থেকে, কারণ যে সোয়েলিংটা বলেছি আইলিডের উপরে সোয়েলিং হলে অ্যাপিস দেওয়া হয়, নিচে সোয়েলিং থাকলে তাহলে ক্যালিবাইক দেওয়া হয়, যদি দুটোটা পলকো মানে আইলিড সোয়েলিং আছে তাহলে স্টেফিসাইগ্রা চলে যাবে, মানে একটা সিমটমের অনুযায়ী আমাদের ওষুধটা চেঞ্জ হবে, অনেকটা যেরকম স্টাইল বললাম আমি যে বিন্নি আছে চোখের উপরে থাকে, এটা যদি অনেক গরমের জন্য হচ্ছে তখন আমরা ওখানে বা নন ভেজ বেশি হয়ে গেল, রিচ ফুড বেশি হয়ে গেল তখন ওটা পালসেটলায় যাচ্ছে, বা ব্যথা বেশি আছে তখন ওখানে কনজাংটিভাইটিস এর সাথে তখন ওখানে বেলেডোনা যাচ্ছে, মানে সিমটম অনুযায়ী প্রতিটা জিনিসে আমাদের ওষুধটা চেঞ্জ হচ্ছে, আর উইথ মিনিমাম সাইড এফেক্ট, এটা অনেক ভালো দেখায় আমাদের কাছে, রেজাল্টও অনেক ভালো আসে, এই যে চোখ চুলকানো, চোখ থেকে জল বেরোনো, চোখ জমা মানে কাঁচরা জমা হয়ে যাওয়া, আমরা ডেইলি ওপিডিতে কেসেস দেখি, অনেক ভালো ইম্প্রুভমেন্টও থাকে এতে।
1: আচ্ছা, আর এমনি সাধারণ যে প্রোটেকশন নেওয়া যেতে পারে সেরকম কিছু ঘরোয়া প্রোটেকশন যেমন বলে?
0: হ্যাঁ নিশ্চয়ই অনেক কিছুই আছে, যেরকম আমরা আজকাল এই যে ডিজিটাইজেশন হয়ে গেছে, মানে বেশি ফোনে বেশি কম্পিউটারে থাকি, তো চেষ্টা করতে হবে যত হতে পারে নিজের চোখকে আমরা রেস্ট করি, মানে যদি কন্টিনিউ একটা ফোন দেখছি বা ল্যাপটপ দেখছি একটা মানে কন্টিনিউ দেখার পর একটা 10-15 যদি আমরা কাজ করছি ওর পর একটু 5 মিনিটের বা 2 মিনিটের গ্যাপ, মানে অন্য কোনো জায়গায় দেখে একটু দূর জায়গা মানে 1 মিটার একটু দূর, একটু দূর যতটুকু দেখতে পারেন দূরে অতটুকু একবার দেখে নেওয়া, আদারওয়াইজ চোখকে ঘড়ি ঘড়ি ব্লিং করে নেওয়া, ওতে কি হবে যে আমরা যখন গ্যাজেটস এর সামনে দাঁড়াচ্ছি চোখটা ড্রাই হয়ে যায়, যার জন্য আরো বেশি ইরিটেশন হয়,
1: পলক পড়ছে না একভাবে,
0: হ্যাঁ হ্যাঁ, তো ওতে ড্রাইনেসটা বেশি হয়ে যায়, জন্য ঘড়ি ঘড়ি যদি ব্লিং করে নেয় তাহলে ময়েশ্চারটা রিগেন হয়ে যাচ্ছে, ওর পরে যেরকম রাত্রে বেলা যখন আমরা শুচ্ছি তখন ভালো করে পরিষ্কার, যখন আমরা হাত মুখ পরিষ্কার করি চোখটাকেও কিন্তু জল দিয়ে পরিষ্কার করা হয়, অনেকবার কি হয় ঝাপটি মারলে অনেকজনের অসুবিধা থাকে, তো হাতের যে মুঠ মানে ভিতরে একটু জলটা নিয়ে এক একটা চোখ করে ধোয়া যায়, মানে চোখটা খুলে বন্ধ করে মানে পরিষ্কার করা, হ্যাঁ জলটাকে নিয়ে, মানে যখন আমরা যেরকম হাত পা পরিষ্কার করি তো চোখটাকেও পরিষ্কার করা, সারাদিন ধুলে থাকে, যখন আমরা রোদ্রে বাইরে বেরোচ্ছি চেষ্টা করা উচিত কি সানগ্লাসেস বা একটা গ্লাস পরে নেওয়া হয় যাতে কি ডাস্ট বা সান রেজ ডাইরেক্টলি চোখে না লাগে, দেন আপনি আজকাল তো চশমাও চলে এসছে গ্যাজেটস ইউজ করার জন্য, একটা ব্লু লেয়ার ফিল্ম চশমা থাকে ওইটা ইউজ করা যায়, মোটামুটি কি হচ্ছে নিজের প্রিভেনশনটা নিজে রাখা যায়, আমরা গ্যাজেটস থেকে দূরে তো থাকতে পারি না কিন্তু কিছু কিছু সাবধানী প্রোটেকশনটা আছে যেটা আমরা নিয়ে লাইফটাকে মানে সিম্পল করা যায়, আর নিজের ভিশনটাকে একটু ভালো রাখা যায়, ভিটামিন এ রিচ ফুডস খাওয়া যায় যাতে ওমেগা আছে ক্যারাটিন আছে এসব আছে, দেন আপনার গ্রিন লিফি ভেজিটেবলস আছে যেগুলি চোখের জন্য খুব ভালো হয়, ডাইট এগুলি দিয়ে এগুলিতে আমার ডায়েটে ইনক্লুড করে আমরা হেলদি রাখতে পারি,
1: ছোট মাছ
0: হ্যাঁ হ্যাঁ ওইটা আছে, অনেকবার কি করে যোগা আছে কিছু কিছু চোখের সব নিয়ে ছোটমোটো একটু প্রিভেনশন রেখে নরমালি আমরা হেলদি রাখতে পারি আমাদের ডিফারেন্ট পার্টস কে।
1: খুব সুন্দর বলেছেন, এবং সবশেষে জানতে চাইবো যে শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান?
0: হ্যাঁ আমি এটা বলতে চাচ্ছি কি মৃত্যুর পরে আমাদের চোখ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে, কিন্তু সেই চোখই একজনকে সুন্দর পৃথিবী দেখার সুযোগ করে দিতে পারে, চক্ষুদান একটা নোবেল কজ, আজই চক্ষু

0: দান করার প্লেজ করুন আর আপনার ফ্যামিলিকে ইন্সপায়ার করুন। চক্ষু দান করুন, দৃষ্টি উপহার দিন।
1: খুব সুন্দর বলেছেন। তাহলে এতক্ষণ আপনি খুব সুন্দর ইনফরমেশন আমাদের দিয়েছেন এবং আশা করছি শ্রোতা বন্ধুরা খুবই উপকৃত হবেন। এই ধরনের ইনফরমেশন সাধারণত পাওয়া যায় না, কিন্তু আজ অবশ্যই তারা পেয়েছেন এবং খুব উপকারী হবে তাদের ক্ষেত্রে। আশা করছি আপনি আমাদের স্টুডিওতে এসেছেন, আপনার মূল্যবান সময় দিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
0: ধন্যবাদ।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন ন্যাশনাল আই ডোনেশন ফোর্টনাইট নিয়ে একটি সাক্ষাৎকার। কথা বলছিলাম ডক্টর সুপ্রিয়া আরঙ্গির সঙ্গে। এখন শুনবেন আধুনিক গান।

গানখানি শুনলেন মান্নাদের কণ্ঠে। এই গানখানির সঙ্গেই শেষ হলো আজকের বাংলা অনুষ্ঠান। প্রচারিত হলো আকাশবাণী শ্রী বিজয়পুরম কেন্দ্র থেকে। সঙ্গে ছিলাম আপনাদেরই বন্ধু মৃত্যুঞ্জয়। আজ তাহলে আসি, নমস্কার, শুভরাত্রি।